দাদা দিদি মানে কিত্র সুন্দর গীতকে আমি শুনলু নে আর গীত গোবিন্দে যে বেনি বাজা বাজুয়ায় নি তো অসন লাগুয়ায় নাচুক নাচুক লায় জিউ করুয়ায় নে তো অসনি তুমচো কাজে মে গোটক আর গীতকে আনলেসে কাহে কাজে কি মচো দাদা দিদি মন বলে অস্থির রহ হুন মঞ্চো মনকে বলে হরিক লাগো বলতে গীত গোবিন্দ তো সুনক লাগেসে নে তো ইয়েকে খেম বৈষ্ণব আর হুঞ্চো সঙ্গওয়ারি মনে গীতকে গাওলা সোত তো আলে ইয়া ইয়ে কায় সুন্দর গীতকে শুনু।

0: আর জোহার জোহার না সমুদ্র তো জোহার
1: জুহা জুহার মংতু তো দেখ মংতু
0: হ্যাঁ
1: আমি তো আমার লুনে
0: হ্যাঁ
1: মন্ত্র আমচো গাঁওকারী ভাই মন সঙ্গ ভেটঘাট বল করু তা
0: হ্যাঁ
1: তো আমচো গাঁও কার্যক্রম শুন তো সফাই সিয়া সজন ভাই বহিন আর সঙ্গ জৌরিয়া সঙ্গবারি মন কে মই কোন্দা
0: আর মই মংতু
1: আমি দোনো করু সে
0: জোহার আর এছে সঙ্গ সঙ্গ পিলা মন বল নি ভুলকু না
1: হাও
0: হ্যাঁ
1: তো রেডিও রেটে রেটে বসলো জমাই নান নানি পিলা মন কে আমি দুজন চোবাট লে খুবই খুবই
0: ময়া আর লাল
1: আর দেখ ইয়ে মংতু মই এ বলতে রহে কি আসন তো আমি সপাই ঝান আপলো ঘর কুড়িয়া কে ঘর দুয়ার কে ছুক ছুকা সঙ্গাউ সে সাফ সফাই করু সে নে আও ঘরে কাই রুখ রাই হো নাহলে ফের কাই ভাজি আসন ডারা আসন কাই বলে নাহল ফুল বুটা মন হো আসন মন্ডাউ সে নে
0: মন্ডাউ সে
1: আর যসন আমি ঘরে মন্ডাউ সে ঘর চো সকলা করু সে সাফ সফাই করু সে হোসনে আমি যসন জিতলো বল গাঁও করি লো গাঁও আমি সবচো এ জিম্মেবারি বনে সে কি সব গাঁও নে গোট কাহান দেওগুড়ি বলে আস নে
0: দেওগুড়ি মন হাসে আর আজকাল তো বাজার মন অমরলি
1: অমরলি সে
0: ওই সে বল কোন কোন
1: থান কোন থান দেওগুড়ি আসে কোন থান মন্দির আসে মাতা মন্দির আসে নে তো যে থানে গাঁও লোক মন গাঁও চো দেবী কে মানসত হুন থানে বলে হাম কে সাফ সফাই পারি পারি বনাউন বলে করতে রত রায়
0: করতে রত রায় আর ফুল পান বলে ফুল বুটা মন বলে লাগাত রায়
1: লা মন্ডা তো রায় হুনকে কসন কি জেবে তক আমি হুন থানে ফুল বুটা মন নি মন্ডামা তো হুন থানে ফের সুন্দর সুন্দর ফুল নি আই দে ও ফুল নি লোন ফের আমি আপলো দেবী দেবতা কায়ক চে গাও
0: কায়ক চে গাও ফের উনকে পাছে গেনুন বাচ্চে গাত সন হুয়া
1: হ্যাঁ তো হুনি থানে রালো নে কায় আই কি জসন কি হাম মন্দির চবল সাফ সফাই করতো আই হুন জো দুয়ার কে বলে সাফ সফাই করতো আই ফের রসনে ফুল বগিচা বল বানাতো আই হুন তান পানি বল দেতো আই উনকে সকলা দকলা বল করতো আই তো এ চো কাজে গায় আই কি পারা পারা চো লোক কে জিম্মেবারি দেতো আই নে কি মতলব মহিনা নে ইয়ে পারা চো ফের এ তোর মহিনা নে ইয়ে পারা চো উন দেখরেখ বলে করতো কাম ও পূজা পাঠ করতো বল কাম দিয়া ধরা তোর বল কাম
0: দিয়া ধরা তো কাম বলে আর রঙ রঙন বল করুক পড়ে দে নে
1: কি
0: লিপাই পতাই বল করুক পড়ে সে হাও ওই দে আর দক্ত কাজ বলা চা লাগে নাই কোন গাঁও চ মন্দির আয় না বলুন বাতি বল
1: সুন্দর নে উনতান দেখলো নে সুন্দর লাগো আর সঙ্গে সঙ্গে নেই ফুল আর এ জোন আমি ফুল বগিচা বানাউ রউন দে হুনচো জোন ফুল লে বাঁশ নিকরো হুন নি এ তো বিতা বল মন্দির বাট ঝিকুন আনো আর কোন থানো বলে আমি দেখো আও কি দেবধামি মন জাগৃত তেবে রসো যেবে হুন থানো লোক মন নিয়মিত রূপলে হুন থানো হপ্তা কে হপ্তা সেবা করছো
0: সেবা
1: থানে জুহুসো
0: সেবা পূজা পাঠ করছো
1: করছো তেবে হুন থানে জোনায় গোটক সকারাত্মক ঊর্জা রহেছে
0: রহেছে
1: আর হুনি ঊর্জা জোনায় গাঁও কাজে আর গাঁও চো লোক মন কাজে বরদান আর আশীর্বাদ বনে
0: জমায় কাজ জমায় সুখ শান্তি রহত
1: সুখ শান্তি নে রহত বলতে তো এই কাজ যসন আমি রোজে দিনা আপলো আপলো দেহে কাজ নাহু সে খাউ সে বিন্দু সে ওড়ু সে হোসনে হামকে যে কে মানু সে গাঁও চো দেবী দেবতা তো হুনকে হামকে জোনায় হাম সপাই লোক কে জিতলো বলে আসো গাঁও নে সব লোক কে মিলুন ভাতি হুঞ্চো পুরে বল দিয়া ধরা তো রায় নে ধূপ বাসনা দে তো রায় ফুল চাউর চে গা তো রায় আর আসন আমি আগর রোজ করমা বললো নে হুন থানো হাম চো দেবী দেবতা জোনায় জাগৃত রে
0: জাগৃত রে
1: আর জাগৃত রে আর তবে গাঁও নে কাই প্রকার চো অনিষ্ট কে উকলাই নি দে দে
0: নি দে দে
1: আর পুরা গাঁও নে জোনায় খুশালি রে দে সপাই লোক মন মিলুন মিশুন সহযোগ চো ভাবনা নে ভাইচারা চো ভাবনা নে রহুন ভাতি আপলো খেতি কমানি সঙ্গে সঙ্গে জোন বলবে দোকানদারি আয় ব্যাপার আয় কারোবার আয় হুন পড়াই লিখাই পিলা মঞ্চো এ সব কাম আচ্ছা হো আর হুন চো কাজে আমি জোনাই গাঁও চো দেবী দেবতা কে মানুষ
0: মানু পড়ে সে
1: তো দেখে গোট তো হলি আলে সঙ্গে সঙ্গে আমচো মনরা নে ঝালা মন বলে আসে একে বলে আমরা উন দেউ
0: হ্যাঁ
2: এক মজবুত ঘর বিলকুল উস পিতা কি তরহ হোতা হ্যায় জো হর মৌসম সহ কর ভি ঘর কি নীব কো কভি হিলনে নাহি দেতা
3: আপকে ঘর কে লিয়ে ভরোসে কা দুসরা নাম চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স গ্রেড সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
4: জিএসটি কাউন্সিল বুধবার নেট ইন ঘোষণা কিত্তা কি সরকার সিমেন্ট তা পরো জিএসটি মোলা 28% তুন কম কিস ইঞ্জে 18% কি সিত্তা ট্যাক্স তগা কমি কিত্তা আবাসী আর ব্যবসায়িক প্রজেক্ট তগা লাগত দবাব কম আয়না দুমিদ মিন্দে ই লেকেন সংমারমার ইন্দনাদ আউর ট্রেউকিন ট্রেউটিন ব্লক ইতকে ওন্ডলেকটাদ বন্ডাকল